ইমামে সালেহ আমল তক কুলাম ইহু এতাঙ্গে দশম ফেঙ্কোর তং হিঙ্গা হিঙ্গা হুন্ন স্বর্গে তকক তিমন রসকলাঙ্গে এওরেম বদ্দবা হুশিমে এ স্বর্গে তকুগা এওরেং আবদ্ধ দেমি তিবেনিবি গতুগে এতাঙ্গা এওরেন তাহির কুরব্বা ফাওয়া আম্বিন থাকিবে আদি হিয়া দেনিবি হিয়ালকা থিমন রসকলাঙ্গে এওরেম বদ্দবা হুশিমে।

0: বাবা লেব্বা ফাওয়া ফুতসায় কালেগ ফানুগে কুরিম বাবা লেব্বা ফাওয়া ফুতকা ইমা বেগন তিবি কাম বুনা মিহু কালেগ ফানু দেখবাডানু গন্নবম তোয়ে এউরেং এদেনি হকুম লিব গন্নাং উরে দুন তেরিকম বড়ু ফরাত এ বহি শয়তনাগে গাত দিউমশ এই হামা কশবরম এ ফরাত কাফিরু মং এউরেন নং আমরু কুরব্বা ফাওয়ানি কোশে আদি শয়তনা এদেনি হাক্কু মগুন দুর্বেগেম বা মগফুরেদ মকুং এউরেম মগফুরেদ মাসে
1: ওয়া ইযা ক্বীলা লাহুম তাআলাউ ইলা

আদি আল্লাহকে হাজরাতুম তিয়াবা মিহুন্না ফাদলু আনতা কামেল লিবিজ্জেনামা হামা কাশাবারুং এ মিহাকু বুনানেতে এ সাহারোয় এ ওরেন্না একুগা থিমাম বেস হাঙ্গুরা মাগা ভিনামা খিহা রাঙ্গালু ভি সেইয়ে ফাহে এরুম বোডুয়ে গেমবা নসীবকুন থিমান্নায় নসীব লিবেনে মিফাদেম বুনায়ুর এ মিহাকা তিয়াবা মিহুন্না দেমেদুগা একুয়ের কামের রাট্টাহি কামের বেশ নোয়া খালে।

আদি আল্লাহকে মাউগাইয়াই, আদি ফিরে হেনু নাই আং হেনু নাই, কুড়াকুদিনে তেরেন নিকামেত বেগেম বা মিহুম সালামে কুরমগে মৌগা তিয়া মিহুম হঙ্গুরাম নুকুরাম বি কি বেগেন হিয়ে এউরেন নি মিফাদাইন দোয়া খুরা মিহুনে আলামেঙ্গে বেরি রসকালাক এ রসুগে আহুল বেরিং আনিয়া বেরু বেগেম বা বিরসুম আলামেন নেরুবা ফান দেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুম ওয়াগ বেরিয়কু আলামেন নাল্লাবা ফান দেব আদি ইবরস কালাঙ্গে হাজরতুম নাসরু বেরিয়কু আলামেন।

হঙ্গুরামিং একিবা খুরাশে আদিত্য ব্যামি হুন নমাদু কায়ম কো জকায় দি উলেশে অঙ্গবা ফাওয়া মিহু খালেগ ফানু দেখবডানু গন্নবম তোয় দিম ফহি হঙ্গুরাম কুরুং এউরেঙ্গে মচ্চ ফরুদু কুরবিহিন্দু এহারুং এগে তেরেম বয়কো আল্লাহ বীরবেতওয়া ফদেং নুয়াত এয়ুরেস গদ বীরবেত উমকুং মি সকুন দেখে বীরবেত বেতে আদি এউরেম বুনেতে আলমিঙ্গে বেরি রসকলা কোয় ইব রসকলাঙ্গে আলমিঙ্গে মচ্চং হঙ্গুরাম কুরুম ফরদু কুরগি কীবে গিন্তোয় খায়রি মুদ্দতক আলমিন্ন ফসকো দিব্যিনম কুম্ফদ তোয় খালেগ ফান বিদাল ওয়াশ দুনিয়েগে উফলকি কুড বগুত কলিগে কমকে আদি তকওয়া বেরিবি মিহক আখিরতুগে হেউকম বোডে আদি ত্যাবামি হুন্ন কিতম্মে কুড মিম্বরকুম বেশ বে ইনসাফ নুকুরবাহ হুটে।

ইবায়েলি বিজ্জে হেউ কামকি ফাহে আল্লাহকে হাজরতুং কামকি আদি তিবায়েলি বিজ্জে দের কামকি ফাহে তিবাগে আমিল্লে নফসুকে ফারাতুং কামকি তিমন রসকলাঙ্গ কলে ফান মিস্তকুঙ্গ গাত ফনুবা ফাওয়ানি রসুল কমগে হেকি বেরিয় কমগা আল্লাহ ফুদে।

আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ। নামাজ কি এই আগমন দুনিয়াবি হায়াতুগা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুত্তম ওয়মটকা লেবিফাওয়া এমমে বর্গদ ওসিলা এ ওসিলাতুগে সবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরতকুম কুত্তম ওমন দায়েরুগা হামা এহমমে ইলা সুবহানাহু ওয়া তাআলা হারাম কুরাবা নাহি কুরাবা ফাওয়া বড়তি ফাফাতাকা আদি কুদি কুদি কুত্তকুম ওয়েস আগমন মেন দুরহেলি কদ্দে কামে কামুগা নামাজ লাবওয়াফা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগমন মেন আঙ্গবনি নামাজ গাওয়া এমমে খাস এসিফেকি এই ইন সালাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালাম মা তাসনাউন। হামা কাশোর নামাজ কি ফাহিশ আমল তাকা আদি মুনকার আতকুম দূর কদ্দে নে কামে কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিকর কুরুম মিগে তেরেগা এমমে বড়ুগেম ওয়া কামে কি এমমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ওয়ালা যিকরুল্লাহ আকবার ওয়াল্লাহু ইয়ালাম মা তাসনাউন। আল্লাহকে জিকুর করুন এই এমবে বড় কামাক এহেন কামুন নামাদ এ নামাদ কি আগুন মেন ফাহিশ আমল তাকা মুনকারায় তাকুন দূর কদ্দে কামে কামুগা হেদুমাট টাকা এ নামাদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে জিকুর করেবুন ওয়ারম মুহিম এহেন কামুন গাফিল কামেন নেতি হাঁদুমাকগেন হুরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকুর করা গতুগা নামাদ আগুন মেন কায়েম করা কামাভানামা রিয়া দুয়ালুগে সাতার রাকওয়াতুগা আগুন মেন তিরিস হাতর ফাহারো আগুন মেঙ্গে নিকুরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা তিরি কল্লা কামাভানামা আগুন মেন না আগুন মেন কুরিমতিগা দিমাবামুং আন্না ফাহিশ আমল তাকা মুনকারা তাকুং দুরহিরুমগে বার আগুন মেন না লিবিগেন দান ফাসওগুতুগে নামাদা আদি শুননে নামাদা ফরওয়াতে রিওয়া মিহা কুঙ্গতকুন তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উরেদিগতমাং এনা মাগফাহিবিগেন দান এহেন কামুং আল্লাহগে হঁদুমাকুরা হালুগা আগুন মেন فرول نماتك ادي سنن نمات ادا كرما اوسوي غنوي واخر دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته.

আদি আল্লাহকে হাজরতম তিয়াবা মিহুন্না ফাদলু আন্তকামে লিবি জেনামা হামা কাশাবারুং এ মিহাকু বুনানেতে এ সাহারোয় এ ওরেন্না একুগা থিমাম বেস হাঙ্গুরা মাগা ভি নামা খিহা রাঙ্গাল ভি সেইয়ে ফাহে এরুম বড়ুয়ে গেমবা নসিবাকুন থিমান্না নসিব লিবেনে মিফাদেম বুনায়ুর এ মিহাকা তিয়াবা মিহুন্না দেমেদুগা একুয়ের কামের রাট্টহি কামে বেশ নোয়া খালে

কুশাকুং অড়িগেম মেনুই মুমিনাকু মেরুমাকি মুমিনাকাং ঐক্যামে নূনে আদি কুশাকুং অড়িগেম মুমিনাকু মারাফি মিহা ধন্যাশ ফাহে এনায়ং হুরি মুমিন আলাকু মিনুয়াং খুরুমাই এ মারুই মিহাগে আহলবেরিন্না হওয়াল কুরবে গতুগা মারুগে দিয়া দিনুমে এই এওরে মাফ কুরুমাকুং এইন সদাকায় কুরিয়া মেনুইয়ে আদি মারুবি মিহাই মুমিনাকু খামগা উমায়কো তেবা মিহুন্না আদাবাতিরে কৌমেগে মিহাউ খামগা ওয়ানামা ফাহে মুমিনু আলাকু মিনুয়াং কুরুং হুটে আদি এবায়কা তেবা মিহুন্না দেমেদুগা আহদে কুরেফাওয়া বাইগে তেরেম ওয়া মিহাকু নামা ফাহে এমিহেগে আহুলবেরিন্না হওয়াল কুরবে গতুগা মারুগে দিয়া দিনুমাই মুমিনু আলাকু মিনুয়াং কুরুং হুটে ফাহে মিনুয়াং কুরানে আলাকু নুলিবুনু মিহা ফাহে বিধি বিধিগেন দেমাস দুয়াহু রোদহি ফুং হুটে এই আল্লাহগে হাদরতুন থাও বালিবি গতুমেগে গদুগে মলা দেনে ওডিগেম বা হাকিম ওয়ান্তা কালাউ কামগা আল্লাহ ওডিগেম ভে

0: মধুহাগে আলি রমতকুম এমুনেশি
1: আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি জিদনি ইলমা আলুগে বেরি রাসকালাকু মি আলায়া ইলমু ইতরু কদ্দে বান্দে।

আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله নামাদকি এই এ নামাদুগে সাওবং আলগোনমেননা উখরাবি হায়া হাসিল কুরমা হিভর লিবিদে ফাদান দুনিয়াবি হায়া হাসিল কুরমা বেস হিভর লিবিগেন দাকামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওয়াহি কুরবানি ইস্তাঈনু বিসসবরি والصلاه ওয়ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন নামাদা কেতরিকামুন তিয়াবামিহু ওয়াগগান এদেশ এই খুশু এতেরিবে খুদু এতেরিবা আরতকুনাম মেনুই দাতি উন্দগু নুয়াত বড়ু কামেক কামুগা ওয়েগিন দানতে এহিং কামুং ইলুমবেরিন বিদালওয়ানি নামাদুগে সাবুং দুনিয়াবি হায়াতু গালগুন মেননা কুরিমাতিবা বড়তি কাঙ্কামা বেস ওয়াগি লিবিগিন দাকাম কেতরিকামা একুগা ইফাদ কাঙ্কামা কুরিমাতলা নামাদু কায়েম কুরমুগে সাবুং কোম্মে কামে বেস আরগুন মেননা লুই কামেক কামুগা ওয়েগিন দানে কামুগা হামে হেমমে উখরাবি হায়াতা টাকা আরগুন মেন কেতরিবে নামাদুগে সাবুং আরগুন মেননা উখরাবি হায়াই কামিয়াব ওয়েগিন দা ফাদান এহেম ওয়েগিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একলেগ ফান হায়াত পুড়গা একলেগ ফান দাতি ফুলুয়া নুয়াতা কামবড়ুয়া কোম্মে কামে কুরিমাতিওয়া ওয়াগুতুগা একলেগ ফান অবশ্য ওয়াডাগান নওয়ানি নামাদু কায়েম করেফুমা এই সুন্নে নামাদে কামুগা বিয়েস উযু ফুরিহম কোরাবাগিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা টাকা নামাদ কোরাবাবা একলেগ ফানুগে হাজে ফুলুগে ওয়াহাকা দন্নাবা ইলাগু হাদাতুম মাদদ হোদ্দাবা মি গতুগে মতিগ আরগুনমে নামাদ কেতরিকম ওয়াগি হোদা কামাবানামা দিরুলুমগ হায়াতুগা দিমাওয়া কুমমে কামে কামুগা বিয়েস আদি ওখরাবি হায়াতুগা আরগুনমে হাসিল কোরং এদে সুওরুগে ওয়াসিলু মাটাকা আরগুনমে মাগফাহিবেগেন দান سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك والسلام عليكم ورحمه الله وبركاته